wereldwijd. Altijd bij jou. Volg ons op Facebook, Instagram en TikTok. En check ons YouTube-kanaal voor meer vibes. Samen maken we Ujala nog groter. Ujala Radio, feel the energy. Tujan het toch? Aja. Brazzafest, zaterdag 29 en zondag 30 augustus. Gia Event Center mee. Super early bird stickers voor fase 1. Sold out. Uitverkocht. Tujan het toch? Super early bird stickers voor fase 2. Abituk Tugaritseke hem. Fase 2. Early bird stickers tot en met 20 augustus. Tujaldikar. Wachtie, wachtie, nakker. Koop je tickets voor fase 2. Super early bird stickers via brazzafest.nl. En Den Haag de Bazindo. Heb jij een ooievaarspas? Dan krijg jij 50% korting aan de kassa. Brazzafest.nl. अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां हैं, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूडियो ईमेल नर info@ujala.nl, info@ujala.nl, 15 आवाजें फॉर मार 100 यूरो ऑफ उजाला रेडियो.

वाह, वाह, तुम गवर्नर नंबर है. कितना मोई गाना है यार, कितना सुंदर, कितना मोई से बोली है कि तू मेरे स्वामी और मैं तेरी दासी है और तोर साथ हम जिंदगी भर हवे. फिल्म का नाम कामचोर, तू मेरे स्वामी. सभी प्यार मोहब्बत करने वालों के लिए हमने ये गाना पेश किए हैं. एना तिलक सबेरे सबेरे या रात और दिन कोई बोलेगा कि तू हमारे स्वामी बांटे थे, कितना मोह लगे ना. यू आर उजाला रेडियो, ये हैं सुन वालों, और उजाला रेडियो के जरिए आप प्रोग्राम तो शुरू हो गया है और भी खास कर आपके वास्ते जो हम पेश कर रहे हैं कॉफ़ी चाय मिदक शो आपके लिए. और ये है निजाम वागी दुजाए ook aanwezig op Brazzavers. 29 en 30 augustus. Gia Event Center mee. Bitter mee. Binnen dus. Dan heb je helemaal geen last van regen. Jakaragaam. Nee. Lekker gezellig binnen. De headlines voor vandaag. Ujana's Coffee Chai middagshow 19 augustus clear. Genetisch gemodificeerde gewassen komen waarschijnlijk makkelijker op de Europese markt. Nieuwe EU-regels maken voor een deel van de zogenoemde NGT-gewassen de toelatingsprocedure veel eenvoudiger. Daardoor kunnen ze straks vaker in Nederlandse winkels terechtkomen. Ik heb mijn lip hegaki. Ja, ter kariame. इमा कुछ ना कुछ सबन डाले बा कि मोई रहेगा वगैरह वगैरह. मामी सी दत्त आनंद सो मतीन दार इट्स मेयर ओवर कान फटेले डायरेक्टली सो आउटलेकर्स कहेगा. Opvallend sterke cijfers voor de Nederlandse industrie. Ondanks internationale handelsspanningen en geopolitieke onrust is de omzet van de Nederlandse industriële bedrijven fors gegroeid. Dat is goed nieuws. Al dagen onrust in de Arnhemse wijk Geitenkamp. Toure Arnhem, daarom zijn we parabat, daar kijk ik hoog om op. To Arnhem ke bazindo, agraap zonder hees, het koffie chai middag show. Stuur een bericht via de WhatsApp 020-363-0808. Groepen jongeren steken 's avonds en 's nachts vuurwerk af, richten vernielingen aan en zoeken de confrontatie met de politie. Een conflict tussen buurtbewoners zou de aanleiding zijn. Nou ja, kaap heel heel. कहके सब वहाँ पे बीट बोनस अपने में झगड़ा कर रहे पता ना है. Vandaag wisselvallig en vrij cool. हाँ, ठंडा लग रहे हैं, बारिश हो रहे हैं. Uit KNMI verwacht periode met regen en enkele buien. Sabere is बारिश हो रहे हैं. Aan de kust kan de zuidwestenwind krachtig worden. Er zijn geen weerwaarschuwingen van kracht. En ja, olieprijs stijgt voor de vierde dag op rij. De Verenigde Staten leggen nieuwe sancties op aan de top van het internationaal strafhof. De president van het hof en een hoge aanklager worden getroffen. Washington verzet zich tegen onderzoeken naar vermeende misdrijven door Amerikaanse en Israëlische militairen. Zeker 9 doden bij een hotelbrand in Kolkata in India. Chinese buitenlandminister Wang Yi begint vandaag een tweedaagse bezoek aan Zuid-Korea. Welkom bij Ujala's Coffee Chai Middagshow. Ham in de zaak krijgen aan Sjandri Kazinka. Het is vandaag woensdag 19 augustus. Raaf Sunre. Nizam Wagi Duzen Kewaas mee. Jirhega. Brazen Vesper. Met de Legends. Het aftellen is begonnen, zo'n wel. Kaltuk fase 2 keer super early birds aap. Geriesek te heen, ook er baat mee. Toe kartuakini. Maar dan online, dan ben je goedkoper uit. Or wachtie, naar carrière. Draai naar carrière.

0: are.
1: Dit is Edwin Gerritsen van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.
2: Taakte rehte tujhko saanj savere.
3: Assalamu alaikum, main hu Rahat Fateh Ali Khan aur ye hai Ujala Radio. Ujala Radio ko sunte rahiye aur madhur madhur sangeet jo hai wo sunte rahiye Ujala Radio pe aur mere bhi gaane suniye auron ke bhi surile gaane suniye.
4: दिल को छू जाने वाले गाने सिर्फ उजाला रेडियो पर.

0: live vanuit de Hoofdstad.
1: अगर आपके घर पर जन्मदिन है, सालगिरह है, जो भी खुशियां है, उजाला रेडियो पर अगर आपको फरमाइश देना है, 15 फरमाइश 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो, स्टूडियो ईमेल नर info@ujala.nl info@ujala.nl 15 आवाजें फॉर मोर 100 यूरो ऑफ उजाला रेडियो। Is jouw business toe aan de volgende stap? Van groeien naar groter groeien. Dan is dit jouw moment. Ujala Radio. Mail naar info@ujala.nl. Brazzavest, zaterdag 29 en zondag 30 augustus. GIA Event Center mee. Super early bird stickers voor fase 1. Sold out. Uitverkocht. Tujan het toch. Super early bird stickers voor fase 2. Abituk to Garitseke heen. Fase 2. Early bird stickers tot en met 20 augustus. Tujal dikker. Wachtie, wachtie, nakker. Koop je tickets voor fase 2. Super early bird stickers. Via brazzavest.nl. En Den Haag de Bazindo. Heb jij een ooievaarspas? Dan krijg jij 50% korting aan de kassa. Brazzavest.nl. Nachito. Hatu Nachito. Yes, yes. Brazzavest mee. Get ready for the hottest Hindustani event of the year. Brazzavest. Indoor Summer Edition GI.